আল্লাহ গোয়া লাগবানি সালামতকে গোয়াচ্ছে এ বাহি সুহরগে আসে আদি একালাঙ্গে ইরাদ খুরব্বা বয়কা সিদা বেগম্বা তেদুমগা একালাঙ্গে মাগুদাকাবতে।

হেয় আমল কুড়া মিহুন্ন এম্মে হেয় জজা হুটে এই সুয়ারুগে আদি এগে ইতুরবেস হুটে এই আল্লাহগে দিদার ফুল দেখেমে আদি এওরেঙ্গে মূন তক হিরফ হে নুয়াত দেরকমে নারানেথে এওরেন্নি সুয়ারুগে আহুলরিনে এওরেং এথাঙ্গা আবদ দেমিতি বে হুটে।

আদি নুবায় আমাল তো খুরিমি হুন্নং হুরি খোম মে নুবায় খামকং ইফদ জজায় আদি এউরেঙ্গে মচ্চ ফেতুরি ফাওয়ানি নিকমেতি কামে আল্লাহগে আজাবুন রক্ষাতের কুরআনে ইবিসফরাতে এউরেন্ন কন্নুয়ে এউরেঙ্গে মুনুত খালো আন্দির রেগনুম বাইলাব্বা নিবা কুরাব্বা ফাওয়া কহলে এউরেন্নি নরকাগে আহুলুবেরিন্নে এউরেঙ্গে এতাঙ্গা আবাদ দেমিতিবে হুট্টে।

এই হামা হাক ও তেদুত খবর দেবুমা খালেগ ফানুগে কিবাইন এ উরং এ দে নেতে খালেগ ফানু ইদালু আশে আয়কে তিমং খালেগ ফানুগে বেরি রসকলাঙ্গে গন্ধেবা বিদালু আমে হামা কশরুম এই হামা হাক ও তেদে আদিত্য ব্যা মিহুন নাকি একলাঙ্গে নুকুলদ্দা রেখিগেন দেবেনে বয়কু কমগা নুয়ে।

হামেদ হাদাগিন দোগুনা মিহু গয়ামে দুহ হি কুরনি কি কে হে ইয়ে হামাকশরু আল্লাহি মিসগুঙ্গে মচ্চ ফগুলু অন্তবেরি রসকলাঙ্গে কং কশবরে এহে নেকমকু এওরেন কুরে গিন মিহু শুকুরেন নুকুরেতে।

আল্লাহ গোয়া লাগবানি সালামতকে গোয়া ছাসে এবাহি সুহরগে আসে আদি একালাঙ্গে ইরাদ খুরব্বা বয়কা সিদা বেগমবা তেদুমগা একালাঙ্গে মাগুদাকাওয়াতে।

আদি নোবায় আমল তো কুরি মি হুন্নং হুরি খোম মে নোবায় খম খং ইফদ জজায় আদি এওরেঙ্গে মচ্চ ফেতুরি ফাওয়ানি নিকমেতি কামে আল্লাহগে আজাবুন রাক্কাতের কুরআনে ইম বিসফরাতে এওরেন্ন কন্নুয়ে এওরেঙ্গে মুনুত খালো আন্দিরি রেগনুম বাই লাভা নিবা কুরাব্বা ফাওয়া কহলে এওরেন্নি নরকাগে আহুলুবেরিন্নে এওরেঙ্গে এতাঙ্গা আবদ দেমিতিবে হুট্টে।

আদি এওরেম বুনেতে তিয়াবা মিহুন্নি থেদ বুনা বায়ুখম গা ওয়ানমা তিয়া বুনা আজাবগে ওয়াদু আন্নানি খুঙ্গিরা খুঙ্গি।

এই হামা হাক ও তেদুতো খবর দেবুমা খালেগ ফানুগে কিবেন এউরেন এ দেনেতে খালেগ ফানু ইদাল ওয়াশে আয়কে তিমং খালেগ ফানুগে বেরি রসকলাঙ্গে গন্দেবা বিদাড়ুয়ামে হামা কশরুম এই হামা হাক ও তেদে আদি তেবামি হুন নাকি একলাঙ্গে নুকুলদ্দা রেখিগেন দেবেনে বয়কু কমগানুয়ে।

ইসলাম দীনা ইলমু ইসলাম দীন মুসলিমুনা ইলমু উঙ্গেনমা বার পোডা বার আলু ওয়াফাবে কীরিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস কুরওয়াফা বাসফড়েকে মানা গাবে ইলমু উঙ্গেনমা কি কমে মুসলিমকা মুসলিমা কি মচা ফারলকে ইসলাম দীন দেখে গতগা ইলমু উঙ্গেনমা কি আল্লাহ কে মগুগা জিহাদ কুরমা হাম হাম কামেকে ইলমু উঙ্গেন মটকা নুকুমে উলে মিহে কি এনাগে গিয়ং এমবুরি আতুই জওমা দান দেন আল্লাহ কে মগুগাবা মিহে কম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস কুরআন ওয়াফাবে ইসলাম দীন দেখে গতগা ইলমু উঙ্গেন মটকা নুকুমে উলে মিহে কি এনাগে গিয়ং এমবুরি আতুই জওমা দান দেন আল্লাহ কে মগুগাবা মিহে কে ইসলাম দীন দেখে গতগা ইনসানকা দুনিয়া আখিরাতুগা মতমেরি দরজা লিবেনি ঈমান কমাক ইলমু লিবি ফাওয়ানামে মাইন আল্লাহ রাহি কুরবাফা বাসফড়েকে মানা গাবে তেবামিহুঙ্গে তেরেং ঈমানবে ইলমু উঙ্গেনে মিহুঙ্গে দরজা মাইন আল্লাহ উফুল্লাওয়ে ইসওয়েদিয়া আয়াতাকা হাদিস থাওগাওয়া ইলমকি হাম একানি দীনি ইলমেন্নো মিগে তরুং এগা দুনিয়াবে ইলমুয়ে সিমেনে ইসলামী নিজামগা দীনি তাওলিম দীফওয়া আহমিয়াতু দুনিয়াবী তাওলিম দীফওয়া আহমিয়াতু বরে কুডেনো কীরিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস কুরওয়াফা বাসফড়েকে মানা গাবে ইলমকি দেবাওয়াতেকে চেকে দীন তাকুগে ইলমা হাসিগানু তাকুগে ইলমে দুনিয়াবী ইলমা তাকুগে তেরেগা হিমেনে হাসিগানুগে ইলমাকি ইসলামী নিজামগা দীনে ইলম তাকা দীফওয়া কদরা মাকামগে গতুং হাম হামাই চেকে মিগে তরুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস কুরওয়াফা বাসফড়েকে মানা গাবে চাইনাই নামবিস ইলম হোদাশে চাইনাইং উঙ্গেনেন লিবেন ইলমকি দুনিয়াবী ইলমকান কাশওয়ারে মুসলিমুন দেখে গতগা ইলম উঙ্গেনমকি দে মকসদেগা করবে কামে এই আলুকামা দুনিয়াবী লাভয়া ইসলাম দিন আওমগে কুরিং আরবি নাকি ইবস হালোরতে গেবেরি পাইনো ইবস কাল আমালি ইলমে এবামি হুনেন নুতানে নমস ইসলাম দিন আওমায়কু এ দীনুগে ইরশাদ তোগে হিয়া ওয়াহিকমগে দশুগা এন কওম তোগে ইলম তাকামে দ বাহুস কুরম ফশাফি মুসলিমুন লিবুনু নাসরুতাকা কামিয়া বায়কু মিসরা শামা ফারিস কর ফতহবুম মুসলিমুন হামজে হুন লিবিজে এ হিন্দু মুসলিমুন তরজমা কুরম ফশি মুসলিমুন তরজমা কুরমগা এম মে ফরতমা ইসকান দিনি এবামি হুন বেনুবা মুহিম ইলম তাকা বেসরিকমা ডক্টরি ইলম এফ ফলকি ইলম মেকানিক্স এফ আমারে কুরমা দতুর ওরিকমা মিউজিকা আইতরি মসেকে তাকশা আতু মসেকে তাকা বহে ইলম তাকা মিদওয়াসর ওয়ারগিন মুতারজিমু ফাড়ুয়ে ইগতিরেগা বাই মিহুনকি ইসলাম দীন বাদে এ দীনুগ খিদমতুগা মসেকে কুরিবাই আনিব্বা মিহুনকি ইসলাম দীনুগে হিয়া ওহিকমা হিমায়াতুগ দশুগা এ মিহুগে দীন মতিগা দেমিতি বেগেন কেইম বুইমা রিজগু হোদমটকা তরজমা কুরমগে মসেকে কুরিবাই তরজমাগে মারহালাকি ইসলামী হাদরাতু ফখর ওয়েরিবা কান্ততাওগে তেরেন এককম এককম ফাহা কল্লমকি মিতাঙ্গা কুরআন জেহেনকমে এই বরক গিনগুনা সবাব তাকা কাহেদি এই ইসলাম দীন আওমগে কুরিন দুনিয়েগা উলুনু মিহুননকি হাদরাতকা ইহতিরাম কো কদর কুরিবাইন আদি কিতো হাঙ্গুরামাগা গদাওয়া মিহুন বালিমা মিহুনগে কুরিহা আচ্চে তালা সুন্না ফতি কুরে ইলম বরিন কতুল কো ফিততং ইনদি তথারুম বগদাদং এরি দুয়াহু কান্তক কুরিগতা স্পেনগে মাসিহিন উরতুবায়া ভর্ণাতাগা মুসলিমুন নামেদু কান্তক কুরিগে মিকামুগে হেক্কা কাফুদে নমস মুসলিমুন কান্তক কুফাবানি এফদ গতকানো মুসলিমু মিশ্রা শাম করেয়া ফারিস কর ফতহ কুরির এর রাশগা হুরি ইনসানি হালোরাতুগে মালাতা রক্কাতিরি কদ্দিরুই

0: মধুহাগে আলি রমতকুম এমুনে শিয়ে
1: গাড়িন তিংগাড়ি সাড়ে সাস মিনিট মি দিনু গাড়ো
2: সুবহানাল্লাহ

ইসলাম দীনা ইলম ইসলাম দীন মুসলিমুনা ইলম উঙ্গেনমা বার পোডা বার আলু ওয়াফাবে কীরিত রাসূলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস কুরাওয়াফা বাসড়েগে মানা গাবে ইলম উঙ্গেনমা কি কোমে মুসলিমাকা মুসলিমাইকে মাচা ফারলকে ইসলাম দীন দেখে গতগা ইলম উঙ্গেনমা কি আল্লাহকে মগুগা জিহাদ কুরমা হামা হামা কামেকে ইলম উঙ্গেন মটকা নকুমে উলে মিহে কি এনাগে গিয়ং এমবুরি আতুই জওমা দান দেন আল্লাহকে মগুগাবা মিহে কমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস কুরআন ওয়াফাবে ইসলাম দীন দেখে গতগা ইলম উঙ্গেন মটকা নকুমে উলে মিহে কি এনাগে গিয়ং এমবুরি আতুই জওমা দান দেন আল্লাহকে মগুগাবা মিহে কে ইসলাম দীন দেখে গতগা ইনসানকা দুনিয়া আখিরাতুগা মতমেরি দরজা লিবেনি ঈমান কমাক ইলম লিবিফাওয়ানামে মাইন আল্লাহ রাহি কুরবাফা বাসফলেকে মানা গাবে তেবামিহুঙ্গে তেরেং ঈমানবে ইলমু উঙ্গেনে মিহুঙ্গে দরজা মাইন আল্লাহ উফুল্লাওয়ে ইসরদি আয়াতকা হাদিস থাওগাওয়া ইলমকি হামা একানি দীনি ইলমেন্নো মিগে তুরুং এগা দুনিয়াবে ইলমু সিমেনে ইসলামী নিজামগা দীনি তাওলিম দীফাওয়া আহমিয়াতু দুনিয়াবে তাওলিম দীফাওয়া আহমিয়াতু বরে কুডেন্নো কীরিত রাসূলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস কুরাওয়াফা বাসড়েগে মানা গাবে ইলমকি দেবাওয়াতেগে চেকে দীন তাকুগে ইলমা হাসিগানু তাকুগে ইলমে দুনিয়াবি ইলমা তাকুগে তেরেগা হিমেনে হাসিগানুগে ইলমাকি ইসলামী নিজামগা দীনে ইলমা তাক দীফাওয়া কদরা মাকামগে গতুং হাম হামাই চেকে মিগে তুরুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস কুরাওয়াফা বাসড়েগে মানা গাবে চাইনায় নামবিস ইলম হোদাশে চাইনায় উঙ্গেন লিবেন ইলমকি দুনিয়াবি ইলমকান কাশবারে মুসলিম দেখে গতগা ইলম উঙ্গেনমকি দে মকসদেগা করবে কমে এই আলুকমা দুনিয়াবি লাভয়া ইসলাম দিন আওমগে কুরিং আরবি নাকি ইবস হালোরতে গেবের পাইন ইবস কাল আমালি ইলমে এবামি হুনে নুতানে নমস ইসলাম দিন আওমায়কু এ দীনুগে ইরশাদ তোগে হিয়াওয়াহি কমগে দশুগা এন কওম তোগে ইলম তকামে দ বহুস কুরআন ফশাফি মুসলিমুন লিবুন নসরুতকা কামিয়া বায়কু মিসরা শামা ফারিস কর ফতহুম মুসলিমুন হামজে হুন লিবিজে এ হিন্দু মুসলিমুন তরজমা কুরআন ফশি মুসলিমুন তরজমা কুরুমগা এম মে ফরতমা ইসকান্দিনি এবামি হুন বেনুবা মুহিম ইলম তক বেসরিকমা ডক্টরি ইলম এফ ফলকি ইলম মেকানিক্স এফ আমারে কুরমা দতুর ওরিকমা মিউজিকা আইতরি মসেকেতকশা আতু মসেকেতকা বহে ইলম তক মিদওয়সর ওয়ারগিন মুতারজিমুন ফাআলুই ইগতিরেগা বাই মিহুনকি ইসলাম দীনা বাদে এ দীনুগা খিদমতুগা মসেকে কুরিবাই আনব্বা মিহুনকি ইসলাম দীনুগে হিয়াওহিকমা হিমায়াতুগে দশুগা এ মিহুগে দীন মতিগা দেমিতিবেগেন কেইম বুইমা রিজগ হোদমটকা তরজমা কুরুমগে মসেকে কুরিবাই তরজমাগ মারহালাকি ইসলামী হাদরাতু ফখর ওয়েরিবা কান্ততওগে তেরেন এককমেকম ফাহ কলমকি মিতাঙ্গা কুরআন জেহেনকমে এই বরক গিনগুন সবব তাকা হেদি এই ইসলাম দিন আওমগে কুরিন দুনিয়েগা উলুনু মিহুননকি হালোরে তাকা ইহতিরাম কো কদর কুরিবাইনো আদি কিতো হাঙ্গুরামাগা গদবা মিহুন বালিবা মিহুগে হুরিহা ইচ্চে তালা সুন্নাহ ফতি কুরে ইলম বরিন কতুল কো ফিততান ইনদি তাতারুম বাগদাদান এরি দুয়াহু কান্তা কুরিগোতা স্পেনগে মাসিহিন গুরুতুবায়া ভারনাতাগা মুসলিমুন নামেদু কান্তা কুরিগে মিকামুগে হেক্কা কাফুদে নমস মুসলিমুন কান্তা কুফাবানি এফাদ গোতাকানো মুসলিমু মিসরা শাম করেয়া ফারিস কর ফাতাহ কুরির এর রাশগা হুরি ইনসানি হালোরাতুগে মালাতা রক্কাতিরি কদ্দিরুই

আলহামদুলিল্লাহ ওসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ। নামাজ কি এই নামাজের সওয়াব আরগন মেননা উখরাবী হায়াং হাসিল করমা হিবর লিবিদে ফাদান দুনিয়াবী হায়াং হাসিল করমা বেস হিবর লিবিগেন দাকামে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াহি করবনি ইস্তাঈনু বিস সবরি ওয়াস সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। নামাজ কেতরিকামুন তিয়াবামি হু ওয়াগগং এদেশ এই খুশু এত্তেরিবে খুদু এত্তেরিবা আর্তকুন্নাম মেনুই দাতি উন্দগু নুয়াত বড়ু কামেকামুগা ওয়েগিনদানতে এহিকামুং ইলুমবেরিন বিদালওয়ানি নামাদুগে সবং দুনিয়াবী হায়াতু গালগুন মেননা কুরিমাতিবা বড়েতি কঙ্কামা বেস ওয়াগি লিবিগিনদাকাম কেত্তেরিকামা একুগা ইফাদা কঙ্কামা কুরিমাতলা নামাদু কায়েম কুরুমুগে সবং কুম্মে কামে বেস আলগুন মেননা লুই কামেকামুগা ওয়েগিনদানে কামুগা হামে হেমমে উখরাবি হায়াতাত টাকা আলগুন মেন কেত্তেরিবে নামাজুগে সবং আলগুন মেননা উখরাবি হায়াই কামিয়াব ওয়েগিন দা ফাদান এহেম ওয়েগিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একলে গফান হায়া পড়ুগা একলে গফান দাতি ফুলুয়া নুয়াতা কামবড়ুয়া কুম্মে কামে কুরিমাতিওয়া ওয়াগুতুগা একলে গফানু অবশ্যই ডায়াগনওয়ানি নামাজু কায়েম করেফুমা এই সুন্নে নামাজে কামুগা আবিয়েস ওযু ফরিহম করাবাগিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা টাকা নামাজ করাবাবা একলে গফানুগে হাজে ফুলুগে ওয়াহাকা দন্নাবা এইলাগু হাদাতুম মাদদ হোদ্দাবা মি গতুগে মতিগ আলগুনমে নামাজ কেত্তেরিকামু ওয়াগি হোদা কামাবানামা দিরুলুমগে হায়াতুগা দিমাওয়া কুম্মে কামে কামুগা আবিয়েস আদি উখরাবি হায়াতুগা আলগুনমে হাসিল করং এদে সুওরুগে ওয়াসিলুমাট টাকা আলগুনমেন্না মাগফাহিবেগেন দান سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك والسلام عليكم ورحمه الله وبركاته